শ্রোতা বন্ধু, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। টিউন করেছেন আপনারা মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কেডেক দিল সে দিল তাক। সো দিল সে দিল তাক রে আপনক কোয়াল আপন মানক সাথি রয়েছি। আজ রে বিউটিফুল মর্নিং কো আমি সমস্ত মিসি এনজয় বি করুছে। ওয়েল এনজয় তো করুছে, তা সহিত আপনক মু বহুত কিছি কথা কইতিলি আজ রে সকাল রে বহুত কিছি কথা রহিছে আপন মানক পাই। তবে শ্রোতা বন্ধু, আপনকর যদি আজ রে দিন রে কিছি খাস রহিছে, মানে যেমতি কি যদি আপনকর আজ হ্যাপি আনিভার্সারি আছে, যদি আপনার হ্যাপি বার্থডে আছে, কিছু বি যদি আছে আজির দিনের খাস, তো তাকে বহুত খুশির সহিত আপন পালন করন্তু, আউ সেলিব্রেট করন্তু ধুমধাম রে আপনার ফ্যামিলি মেম্বরস কো সহিত। টিকে পূর্বরু আপন মানকু কহুতিলি কি 1837 রে আজির দিনের মাত্র 18 বর্ষ বয়সে ভিক্টোরিয়া ব্রিটেন রাণী হয়েছিল, আর সে দীর্ঘ 63 বর্ষর অধিক শাসন মধ্য করে। তেমন ইতিহাসে তাকে সেই টাইম কু ভিক্টোরিয়ান যুগ বলে কুহযায়। এমতি বহুত কিছু কথা রয়েছে আজির দিনের। তাহা সহিত আপনার কহি রখে কি এতে ছোট এতে কম বয়সর সে এত বড় সাম্রাজ্য গড়ি পারিলে, এত ভালো ভাবে নিজক আগক বড়াই পারিলে, ইয়াঠু বড় কথা আর কন হয়ে পড়ে সতনা। যেতবে আমার উৎসাহ থিব, আম ভিতরে সেটিকে আত্মবিশ্বাস থিব, আমি চাহুবা যে হ্যাঁ আমাকে এই কামটা করবার অছি, তাহলে আমাকে কেহি বি অটকে পারবে নি, আইটা হল সবুঠু বড় কথা আমার জীবনর। তবে আজ কিছু মহান ব্যক্তিত্বর মধ্যে জন্মদিন, যেমতি কি ইন্ডিয়ান আক্টর রাহুল খান্নাঙ্কর আজ হচ্ছে জন্মদিন, তা সহিত ইন্ডিয়ান নোভেলিস্ট এন্ড পোয়েট বিক্রম সেঠঙ্কর আজ হচ্ছে জন্মদিন, ইন্ডিয়ান আক্ট্রেস নীতু চন্দ্রাঙ্কর আজ হচ্ছে জন্মদিন, ইন্ডিয়ান আক্ট্রেস সুষমা সেঠঙ্কর মধ্য আজ জন্মদিন, তা সহিত ইন্ডিয়ান সিঙ্গর গানাওয়ালাঙ্কর আজ হচ্ছে জন্মদিন। আজ বহুত হি খাস দিন, বহুত হি খাস কথা রয়েছে আজির দিনের। তবে যদি আপনার লাইফ রে আজির এই দিনটি বহুত খাস, তাহলে বহুত খুশির সহিত এনজয় করন্তু, এবং সকাল সকাল আপনার পাই কিছু মিঠা মিঠা গীত প্লে করছি, তাকে এনজয় করন্তু। স্টে টিউন্ড।

শ্রোতবন্ধু ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবোক ডেক দিল সি দিল তক সো দিল সি দিল তক রে আপনক কোয়াল আপন মানক সাথে আছি আর নুয়া সকালর সূর্যঙ্ক ঠারু আমি কিছু প্রেরণা মধ্যে নৌছে নুয়া সকালর সূর্য আম সমস্তক পাই গটে প্রেরণার উৎস কহিলে কিছু কম হবনি বা ভুল হবনি কাহিকে না জীবনরে অনেক সময়রে বিফলতা আসে নিরাশা আসে বাধা বিঘ্ন বি আসে কিন্তু সূর্যঙ্কর প্রতিদিনের উদয় হেবা আমাকে শিখায় যে অন্ধকার যেতে বি ঘন হয়ে থাও না কাহিকি তাপরে আলোক মানে দিন নিশ্চয় আসব এই কথা আমাকে কষ্ট সময় ধৈর্য ধরিবা আশাবাদী রহবাকে সববেলা পাই প্রেরণা দেই থায়ে

শ্রোতা বন্ধু শুনেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক দিল সে দিল তাক ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন বর্তমান স্টুডিও ঘড়িতে সময় সকাল 9টা বাজি সারিছি আর এই টাইমটা হচ্ছে আপনার টাইম মানে আপনার মন কথার টাইম আপনার নিজ মনর কথা মো সহ শেয়ার করবে আপনার মত মো সহ শেয়ার করবে তবে আজ সকাল মু আপনার কইছি যে আজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইফাই ডে সো ওয়ার্ল্ড ওয়াইফাই ডে রে আমি বহু আগক বড়িগলে ওয়াইফাই সহ মানে ওয়াইফাই বা ইন্টরনেট কনেকশন এত স্ট্রং আজকা ডেট্রে কি আমি আগক বড়ি চালছে ডেভেলপমেন্ট হয়ে চালছে কিন্তু কোটি না কোটি আমি ভাবুছি যে যদি এই জিনিসটা ন আসতা তাহলে ভালো হয়ে কিন্তু প্রকৃতরে বহুত মাত্রার সেটা আমি সাহায্য বি করুছি সব জিনিসের যেমতি ভালো মন্দ দিগ থাকে সেমতি আপনার লাইফে কম রয়েছে ইন্টারনেট বা ওয়াইফাই কু নেই আপনার মত আজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইফাই ডে তো আপনার মো সহ শেয়ার করে পারিবে এই ইন্টারনেট বা ওয়াইফাই আসবা পরঠার আপনার কাম সহজ হয়েছি না কষ্ট হয়েছি আপনার জীবন সহজ হয়েছি না কষ্ট হয়েছি তো কল করতু মতো 0671230353 নম্বরে আর মো সহ শেয়ার করতু কম রয়েছে আপনার মত এই বিষয় উপরে তো তা ভিতরে মু আপনার মানুষ শুনে দেছি গোটে লভলি ট্রাক

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক কোয়াল আপনার সাথে আছি ডাইল ইন প্রোগ্রাম চলছি ইন্টারনেট রমানা আছে ইন্টারনেট মাধ্যমে বহুত কিছু আমি লাভ মিছে কম লাভ মিছে বা কোণ ক্ষতি হয়েছে আপনার আপনার আজ মো সহ সেয়ার করছেন আপনার মত দেখ বর্তমান কি অনেক মোট বন্ধু ফোন লাইন রে হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো নমস্কার কি কুতলে
1: মনর দুর্গন্ধ দূর করিবা পাইঁ শরীরর দুর্গন্ধ দূর করিবা পাইঁ বাজারে অনেক সাবুন বিক্রি হচ্ছে কিন্তু গোটে মনর দুর্গন্ধ দূর করিবা পাইঁ যে আচ্ছা সোচর বিচারর সাবুন কোটি বিক্রি হচ্ছে হ্যালো
0: হ্যালো হ্যাঁ হ্যাঁ
1: নমস্কার আজ্ঞা শুভ সকাল
0: নমস্কার কি কো কি কোছন্তি
1: প্রশান্ত কৌছলি রাজহংশ কটকরু
0: সকাল কোন চলছি সব
1: সকাল ম্যাম নিত্য কর্মচারী ডিউটি উপর যা চেষ্টা চলছে
0: আচ্ছা কোন কহবি আজ টপিক উপরে
1: ম্যাম আপনার তো টপিক উপরে কই সারছেন মিউজিক মেলোডি রে মিউজিক মেলোডি রে আপনার যে সূর্যঙ্কর বিস্তারিত ভাবে ইয়ে করছেন চর্চা করছেন যদিও ইন্টারনেট আমাকে সব ক্ষেত্রে মানে আগ্রহ করে দিয়েছি কিন্তু
0: আপনার কিছু ফাইদা হচ্ছে না কিছু ক্ষতি হচ্ছে আপনার জীবন কত সহজ হয়েছে
1: ফাইদা অবশ্যই আমাকে বেপারী মানে পয়সা এথর পাঠিয়ে দিচ্ছি ব্যাঙ্ক রে পাঠিয়ে দিচ্ছি ইয়ে সব পরক্ষের কোটি না কোটি আমাকে মানে অলসর শিকার বনাই দিচ্ছে জনে লোক যাওয়া ব্যাঙ্ক সেটি দুই ঘন্টা তার ছেড়ে আসলে লাইন
0: আপনার জীবনটা সহজ হয়েছে না কষ্ট হয়েছে মতো কহিলে
1: আজ্ঞা
0: আপনার জীবনটা সহজ হয়েছে না কষ্ট হয়েছে ইন্টারনেট আসবা পরে
1: সহজ ভিতরে তো অসহজ প্রবেশ করেছে না জনে লোক ব্যাঙ্ক যাওয়া সেটি সে সব প্রকার জিনিস অবলম্বন লোক করুলে কত লোক স্ট্রগল করছেন দুনিয়ার জীবন জীবিকা পাই সেসব বঞ্চিত ঘর ভিতরে বসি কোণ মোবাইল প্রতি অত্যধিক আকর্ষণ হব যদি কিছু কাম নাই তো মোবাইল দেখ যেটা সূর্যঙ্কর চর্চা করছিলেন আপনার প্রতি মুহূর্তে তার সময়ের কিছু গোটে কিমত রয়েছে
0: ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আপনার আপনার আপনার মত রাখিছেন
1: ইন্টারনেট মাধ্যমে যদি আমি সুবিধা পাচ্ছে কিন্তু কর্ম ছুঁ দূরিবা আমি কিছু না কিছু সূর্যঙ্ক মানে চমক দেখাইবাকে পড়ব
0: নিহাতি নিহাতি সব জিনিসের কিছু উপকারিতা বি থাকে কিছু অপকারিতা বি থাকে সেই সব কি আমাকে আগুন বড়া পড়ে আমি কোটা ভালো আমি কোটা খারাপ আমি কত তাকে ব্যবহার করা কোণ পাই ব্যবহার করা এসব আমার হি নির্ভর করে তবে চলতু আজ এই প্রোগ্রাম কু আগুন বড়া আপনার নিজের মত দিয়ে বহুত বহুত ধন্যবাদ আপনার রহলি নমস্কার
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু আপনার কল করতু ফটাফট কল করতু আগে কল বি আসছে দেখবা কি কল করছেন হ্যালো কল টিকে কটি যাইছে কিছু কথা নাই আপনার মানে কল করে পারিবে 0671230353 নম্বরে মো সহ শেয়ার করে পারিবে আপনার মত আউ গোটে কল বি আসছে বর্তমান কলটি নিয়ে যাব হ্যালো
2: অশোক মুন্ডা মধুপাটনা কটক
0: কম কহবে আজ বিষয় উপরে
2: ইন্টারনেট সব কার্যকে সহজ সরল করেছে পাঠ পড়া ঠারু আরম্ভ অনলাইন রে পাঠ পড়া টু আরম্ভ করিকি শপিং পর্যন্ত মনোরঞ্জন টু আরম্ভ করিকি ডিজিটাল পেমেন্ট পর্যন্ত আর মো পাখে এই স্মার্টফোন রহিয়া দ্বারা মু আপনার সহিত কথা বি হই পারুচি এইটা কোন ইন্টারনেট র কার্য নয় কি তেমন ইন্টারনেট সব কার্য সহজ আর সব জিনিস তো পজিটিভ নেগেটিভ রয়েছে তেমন আমি পজিটিভ ভাবে সব জিনিস গ্রহণ করা পড়বে পজিটিভ ভাবে নবার আছে
0: নিহাতি নিহাতি একদম ঠিক কথা কহিলে আর বহুত বড়িয়া কথা কহিলে থ্যাংক ইউ সো মচ কল করিবার রহিলি নমস্কার
2: ধন্যবাদ।

0: হ্যালো,
1: নমস্কার, কইলে আমি জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ, কি কইলে?
1: ম্যাম, মুই আপনাকে প্রথমে হৃদয় ধন্যবাদ দউছি। মুই আপনাদের চির পরিচিত সাথী সথা সমরক্ষ কইলে জীবন পটামুড়ে কেনটা পড়ে।
0: কেমতি আছেন্তি?
1: ভগবানের ব্লেসিং আপনাদের ভাল থাকার, বহুত ভাল আছি ম্যাম।
0: আচ্ছা, কম কইবে আজির টপিক উপরে?
1: বহুত বড়িয়া টপিক রেছেন্তি ইন্টারনেট উপরে। আৰু মেম, ইণ্টাৰনেট তো মানে কহিলে মানে টপিক মানে টাইম সৰিব। মই মোৰ নিজৰ অনুভূতিৰে কৈছো, ইণ্টাৰনেটৰে বহুত কিছু কাম মোৰ, মই যিহেতু মোৰ টিচিং প্ৰফেচন অছি, বহুত পঢ়ি পঢ়ি কৰে, তো নিজে মই ইণ্টাৰনেটৰু সৰ্চ কৰি যোন বুক গুড়া সব কিনি নপাৰে তাক সব নিজে কলেক্ট কৰি ইণ্টাৰনেটৰু পঢ়ে। বহুত বহুত ভাল ভাল কথা সব পিলাক শ্বেয়াৰ কৰে।
0: আৰু
1: মই তো স্পেচিয়ালি নিট পিলাক পঢ়াই, যাতে কাই অছি 21 তাৰিখ এক্সাম, তাৰ ফিজিক্সৰ বহুত সলুচন গুড়া সব ভাল ভাল অথৰ বই গুড়া সব মই নিৰু পাই যায়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি, তার বহুত ভেরাইট কোশ্চিন মু পায়, যেটা গড়া বই কিনে 1000 টাকা 1500 টাকা মতো পড়িব।
0: তার মানে বহুত সহজ হয়ে যাইছে ইন্টারনেট সহিত আপনার জীবন।
1: মানে মু ভি কইছি যে এইথরে ভি মোর তো হায়ার স্টাডি গড়া ছিল, মু ভি আপনারে পড়ুছি রিপ্রেজেন্ট হিউম্যান রিসোর্স গড়া কোর্স করছি, মু সেই মানে ইন্টারনেট জরিয়ারে সে সেটা পাইলা আপন গড়া রচি গ হসপিটালটা, তারপরে মু নিজে অ্যাডমিশন করি, মোর যে এমবিবিএস স্বপ্ন ছিল মু ভি সেটা সাকার করে যাও যাও, তার কাছে তারপরে মু ভি গড়ে ডক্টর বনি করি। ম্যাম,
0: ওয়াও, বহুত বড়িয়া কথা কইলে, আপনি কল কলে আর এত সুন্দর কথা কইলে।
1: আমি মোর পিলাং পড়ায় পড়াউতিলি, মতে জনে আমার সাথী সাথে আছেন দিব্যাকর ভাই, সে কইলে এটা ভালো টপিক আছে, তারপরে মু জানিয়া কইলি যে আর লগইন তো মোর সাংসাং লাগলা, কারণ আপনমানকু মু বহুত ভাল পায়, রেডিও তো হচ্ছে মোর ভগবান, লাগি গলা মু মনের কথা কই পাইলি, সেথিপাই আমার দিব্যাকর ভাই যেতে সাথী সাথে আছেন আপনকু তো মোর হুজুর প্রণাম, কারণ আপন এভাবে গোটে আজ সব কথা ভালো ভাবে আপনার মেসেজ মাধ্যমে কথা মাধ্যমে শেয়ার করতে, আমার শুনে আপনার প্রোগ্রাম না আমার দিন পুরা সবুলে ভাল কথা।
0: আপনার জন শিক্ষক হয়েকি বি এত বড় কথা কইলে, বহুত বহুত ধন্যবাদ আপনাকে, এতিকে ভাল পাইবা সব। নমস্কার, নমস্কার, রহিলি। শ্রোতা বন্ধু, আপনার কল করুন 0671230315 নম্বর আর মো সহ শেয়ার করুন আপনার কন রয়েছে মত। আর গোটে কল আসছে, কলটি নিয়ে যাব বর্তমান। হ্যালো, হ্যালো,
2: হ্যালো, শুভ সকাল কোয়েল ম্যাম, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল, কি কইতলে?
2: মো মুনা ভন্ডা কটিলা কনাপুর জাসমপুর কইতলে।
0: কোন কইবে আজর বিষয় উপরে?
2: দেখন্তু, এটা 5G জমানারে মোবাইল কম্পিউটার জমানা তো সমস্ত পে সুবিধা হই যাইছি, কানা এতরে দেখন্তু প্রত্যেক এ সময় রে কিছু না কিছু একটা পরিবর্তন, সে পরিবর্তন আমি নিজের সুবিধা পাই আমি সব কাম করু, ফোন পে হেলা, ভিডিও কল হেলা, বিভিন্ন জায়গায় আমি বসিকি বিভিন্ন জায়গায় দেখিপারে, কেনা কেবল এতিকি মু জানি এ জমানারে কেবল সময় টিকে বঞ্চি যাচ্ছি, কিন্তু লোক টিকে অলসুয়া হয়ে যাচ্ছে।
0: আপনার কেতে কামরে লাগুছি কহিলে?
2: নাই দেখুন, মু তো ব্লাইন্ড, এত কাম লাগা নাই, কিন্তু মু যেতিকি জানি সব ঘরে বন্ধান সব করতে, মু দেখে কেবল তাঙ্কু বহুত সুবিধা আছে, কিন্তু গোটে সম্পর্ক কটুছি, আর বিশেষ করে সময় টিকে বঞ্চুছি, আর লোক টিকে অলসুয়া হয়ে যাচ্ছে তাকে ব্যবহার করিকি, আর যেটা আমি বন্ধান যাওতলু এটা বসতলু কথাবার্তা হতলু, যে চিঠি অপেক্ষা করতলু মাসে 15 দিন আসলে এতে বটন টিপি দেলে পলাইলা, কথাবার্তা হয়ে দেখি দেলু, ভিডিও কল করিদেলু, বিভিন্ন প্রকার জায়গা আমি বুলিকি যাওতলু মোবাইল মাধ্যমে দেখিপারছু। গোটে কথা মু শেষের কইবি, মানুষ সময় বঞ্চুছে, কিন্তু অলসা টিকা হয়ে যাচ্ছে, সম্পর্ক টিকে দূরতা হয়ে যাবে।
0: বহুত বহুত ধন্যবাদ আপনার, আপনি কল কলে, আর আপনার মত এই উপরে রাখিলে।
2: আজ প্রোগ্রাম আমি শুনুতলি সকাল অর্ঘ্য ডালি, শুভ সকাল, মণি মেলোডি যা, বহুত ভাল লাগিলা, বিশেষ করে আপনার প্রোগ্রাম বহুত ভাল লাগে, আমাকে আগে প্রার্থনা করতে আপনার সবাই খুশ হইতে হসুতান,
0: বহুত বহুত ধন্যবাদ, এত ভাল পাইবা পাই, রাখিলি, নমস্কার।
2: নমস্কার।

ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধু, টিউন গাড়ি আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কনেক্ট দিল সে দিল তাক আপনার কোয়েল আপনার সাথে অছি। বর্তমান আরম্ভ করিবা আমার রেইনবো এসএমএস কার্যক্রম। আও এই কার্যক্রমে আপনার মানে শুনিপারিবে নিজ মন পছন্দর গীত, নিজ পছন্দর গীত শুনিবা পাই আপনাকে মো পাখকু মেসেজ করিবাকু হবো। মেসেজ কেমতি করিবে কই দেউছি, প্রথমে আপনার মানে জিবে আপনার মোবাইল মেসেজ বক্স কু এবং ক্যাপিটাল লেটর লিখিবে এফএম আরসি, স্পেস দিয়ে লিখিবে ফিল্ম বা অ্যালবম র না, স্পেস দিয়ে লিখিবে গীতর না, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখি পাঠিয়ে দেবে আমার নম্বর 09496321 কু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ রে যদি আপনার মেসেজ করিয়া পাই চাহুছেন হোয়াটসঅ্যাপ নম্বরটি বি নোট কর দিওন্তু 8895254200।

টিউন করেছেন আপনারা 100.4 আকাশবাণী এফএম রেইনবো কডেক তেল সেই তেল ট্যাক্স শ্রোতা বন্ধু আজির পরবর্তী মেসেজটি বর্তমান রেইনবো এসএমএস রে মো পাখে এসে পৌঁছে যাইছে আর পরবর্তী গীতটি এত সুন্দর গীতটি মু আপনাকে কোন কহিবি স্পেশালি মোর তো এটা ফেভরিট গীত গীতটি আছে কিশোর দা এবং আশা ভোসলেঙ্কর কণ্ঠরু এক মে অর এক তু খেল খেল মে চলচ্চিত্রর এই গীতটি আপনার নিহাতি মনে থাকবে থ্যাংক ইউ সো মচ যে বি মেসেজ করেছেন এই গীতটি শুনিয়া পাই আও সে মানে যে মেসেজ করছেন সে হচ্ছেন বিজয়লক্ষ্মী জেনা মুগবাড়ি নিকিরেই কেন্দ্রাপড়ার সে লিখিছেন গুড মর্নিং টু অল ডেডিকেট করছেন মো সব শ্রোতা এই সুন্দর গীতটি থ্যাংক ইউ সো মচ এই গীত আপনার রিকোয়েস্ট করে

শুনছি 100% পর আকাশবাণী এফএম রেনবো দিল তক আমি কথা হচ্ছি মো দেশ কার্যক্রম চালিছে মো দেশের আমি কথা হচ্ছে সেই জলবাহিনী সম্পর্কে আমার সীমা সুরক্ষার জলবাহিনী সম্পর্কে যে সীমার দুর্গম নদীপথে জল মার্গের সুরক্ষা দিয়ে থাকে সীমা সুরক্ষা বাহিনী বা বর্ডর সিকুরিটি ফোর্স বিএসএফ যে জলবাসা উইং রয়েছে তা হচ্ছে ভারতের সীমা সুরক্ষা বাহিনীর এক স্বতন্ত্র ইউনিট উত্তরবঙ্গর সীমা দক্ষিণবঙ্গ সীমা আন্ডামান নিকোবরর সীমা ত্রিপুরা মিজোরাম এবং কচ্ছার টিএমসির সীমা জম্মুর সীমা এবং পঞ্জাব সীমা গুজরাট সীমার নদী সীমার পাট্রোলিং করা এমানকর দায়িত্ব এই জল উইং ভারতের নদী সীমার প্রায় 1400 কিলোমিটর সুরক্ষা করে থাকে এর সদস্য মানুষ ডেপুটেসন আধারে কিংবা পাটনার জাতীয় অন্তর্দেশীয় নাভিগেটিং প্রতিষ্ঠান ব্যক্তিগত তালিম প্রাপ্ত বিএসএফ স্বতন্ত্র ব্যাচ রু পূরণ করা যাই থাকে এই সীমা সুরক্ষা বাহিনী কু সমৃদ্ধ করেছি বিভিন্ন প্রকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এমান পাখে মজুদ রয়েছে এই বাহিনী হাতে রয়েছে স্বতন্ত্র ভাবে ভাসমান সীমান্ত আউটপোস্ট পাখাপাখি 10টি আউটপোস্ট রয়েছে এসহ মিডিয়াম ক্রাফ্টস 10টি রয়েছে যন্ত্রচালিত ডঙ্গা রয়েছে 25টি স্পিড বোট রয়েছে 131টি কঠিন রবর স্পিড বোট 43টি রয়েছে নাকা ডঙ্গা বি 120টি রয়েছে দেশি ডঙ্গা 92টি রয়েছে ফাস্ট প্যাট্রোলিং ডঙ্গা বি 22টি রয়েছে সোয়াম্প বোট বি রয়েছে এইসব বোট বা যেগুলি দরকার জলপথে আবশ্যক গমনাগমন তা সহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র বিমানকে দিয়া যাই যেমি সীমার শত্রুকে প্রতিরোধ করা এমানে সক্ষম হয়ে পারবে।

প্রতি সমস্যা সম্মুখীন হয়ে যে দেশ মাতৃকার সেবার নিজক নিয়োজিত করেছি, মা মাটির সুরক্ষা পাই যে পণ করেছি, শত্রুক দমন করা যে দৃঢ়তার সহ নেতৃত্ব নেউছি, তাকে কিয় বা এ প্রাকৃতিক বিপদক ডর। তেমন এ দেশ পাই, এ জাতি পাই, এ মাটি পাই জন বীর সন্তান ভি প্রতিটি বিপদক হসি হসি সম্মুখীন হচ্ছে মো মাটির সীমান্ত জলবাহিনী। সবু দুর্গম গিরিপথর, নদীমার্গ, অশান্ত জলপথ, বিপদসংকুল জলাশয়, হ্রদক নিজ করায়তের আনি সে দিয়ে চালছি এ মাটিক সুরক্ষা। সে বীর সন্তানক মো দেশর সালাম। এইটি শেষ করছ আজ কার্যক্রম মো দেশ।

0: টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671230315 রে কল করে পারিবে শেয়ার করে পারিবে আপনার হ্যাবিট ভিতর ফেভরেট হ্যাবিট কোন হ্যালো
1: জয় জগন্নাথ নমস্কার
0: জয় জগন্নাথ কি কোথলে কোড কোথলে
1: মু কোথলে আপনার ভূতপূর্ব কলর রাজেশ নায়ক ফ্রম চর্তিকা বাজার জগৎসিংহপুর
0: আজ্ঞা কোন্তু আপনার হ্যাবিট ভিতর পছন্দ হ্যাবিট কোন
1: বহুত কিছু হ্যাবিট তো মোর আছে মু দুই তিনটা মেন মেন হ্যাবিট কথা কইছি মোর এক নম্বর হ্যাবিট হচ্ছে যে মানে মিছুয়া চুগুলিয়া ঘর ভঙ্গা আর যে মানে রহিলে মানে হ্যাবিচুয়াল যে গুড়াক সবুলে অন্যের মানে পর চিন্তা করতে সে মু স্টেট ফরওয়ার্ড জবাব দিয়ে মু কইদিয়ে বলে দোষী হুয়ে আর যে অন্যায় করতে অন্যায় বিরুদ্ধে মু স্বর উত্তোলন করে সে দেড় বড় রতি মহারতী হয়েথাও কাহু ছাড়িনি ঘর ঘোষারিকি আনি বাড়াইবি যে থানা কোর্ট কচেরি যা হব দেখা যাব আর গোটে সেকেন্ড হ্যাবিট হচ্ছে মু বহুত সাইক্লিং করে 25-30 কিলোমিটার রনিং করে আর তিন নম্বর হ্যাবিট হচ্ছে সবুলে রেডিও শুণবা মতামত দেবা পর ডে 8-10 রেডিও সেন্টার মিনিমম মতামত দিয়ে টেলিভিশন রে বি মু ডায়াল ইন রে ভাগ লিয়ে তেণু আপনার প্রোগ্রাম সব শুনে ভাল মন্দ যে কুহতি কিছু শিক্ষা লাভ হুয়ে আর্য মানকর লিসনার মানকর কলর মানকর এইসব মোর মেন মেন হ্যাবিট রয়েছে আউ
0: ओके बहुत बढ़िया थैंक यू सो मच कॉल करती बारो
1: रोहिली भावनी जय जगन्नाथ
0: जय जगन्नाथ नंबर 0671230315 रे आपण मध्ये कॉल करी परिबे शेयर करी परिबे आपण को हैबिट भीतर फेवरेट हैबिट कोण हेलो
2: हेलो सुदीपा मैम नमस्कार
0: नमस्कार के कोथले कोड कोथले
2: मु रमेश कोथले ओकमा भापुर ढेंकानळ
0: आके कोण तो आपण को फेवरेट हैबिट कोण
2: মোর ফেভরেট হ্যাবিট মোর এমতি আছে দুই তিন প্রকার হ্যাবিট আছে যেমতি কি রাতে 4টা উঠি সাইক্লিং করি ফুল তোলি আনবা এটা আমার গোটে বেস্ট হ্যাবিট

লাইভ চিটচ্যাট সকাল 9টায়। এখানে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজ মত রাখি পারবে। দিন 10টায় শুনবে কার্যক্রম রেনবো এসএমএস। দিন 11টায় শুনবে পোস্ট বক্স নম্বর 111 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। কিছু কথা কিছু গীত শুনবে দিন 12টায়। আজ চর্চার দিন গোটে বাজে 10 মিনিট। এখানে নির্ধারিত বিষয়ে মেসেজ বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিজ মতামত পাঠিয়ে পারবে। দিন 2টা বাজে 45 মিনিট শুনবে কতটি পুরোনা ওড়িয়া চলচ্চিত্র গীত। কার্যক্রম মো দেশ শুনবে অপরাহ্ন 3টায়। সুরিলা আফটরনুন শুনিপারে অপরাহ্ন 4টায়। 4টা বাজে 50 মিনিট শুনবে প্রায়োজিত কার্যক্রম লম্হে। প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে শুনিপার অপরাহ্ন 5টায়। ডাইল ইন লাইভ চিটচ্যাট অপরাহ্ন 5টা বাজে 15 মিনিট। এখানে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজ মতামত রাখিপারে। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস শুনিপার সন্ধ্যা 6টা বাজে 10 মিনিট। ইংল্যান্ডে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে হওয়াকু থিবা আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকপ্র প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী হিন্দি এবং ইংরাজি ভাষায় রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি সন্ধ্যা 6টা বাজে 30 মিনিট। খেল শেষ হওয়া পর্যন্ত আসন্তকালের কার্যক্রম সম্পর্কের সূচনা টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক।

টিউন করে শুনতে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ। রশ্মিলেখা পঠাইছন্তি কটক রু, লিখুছন্তি সমস্তঙ্কু শুভ সন্ধ্যা, স্পেশালি মাই হাজবেন্ড কু আ ভেরি গুড ইভিনিং এন্ড অল মাই ফ্যামিলি মেম্বরস, থ্যাংক ইউ সো মচ। আপনার এবং সমস্ত ভেরি গুড ইভিনিং, তা সহ আপনার পঠাই পারিবে আপনার নিউ নিউন্স আপনার গুড উইশেস আমাধ্যমে। মোবাইল ফোন মেসেজ বক্স কু যাবে, ক্যাপিটাল লেটর FMRC লিখবে, স্পেস দিয়ে না আড্রেস সহ যাহা উইশ এবং যাহা উইশ লিখে পঠাই দেবে 09495963210 নম্বরে, কিংবা হোয়াটসঅ্যাপ করে পারে 8895254200 নম্বরে।

জিনিসর আবশ্যকতা লা এদ্বারা এ অঞ্চলবাসী উপকৃত হব বলে মু আশা করছি। এই বর্ষ মু রায়রমপুরে আয়ুর্বেদ হসপিটাল কাম আয়ুর্বেদ কলেজ ও ইউটি ক্যাম্পস আর্চারি সেন্টার সিটি বিউটিফিকেশন এবং ড্রেনেজ আপগ্রেডেশন আদির শিলান্যাস করেছিল এবং রায়রমপুর হলিডে হোম্র উদ্ঘাটন মধ্য করেছিল। কারণ এ রায়রমপুরে এসবুর আবশ্যকতা লা তা পূর্বরু মু বহুত গুড়ায় রেল প্রকল্পর রেল গাড়ির উদ্ঘাটন মধ্য করেছিল। তা সহ এটি স্বাস্থ্য সেবা নিমন্তে শহে শয্যা ডাক্তারখানার শহে শয্যা বিশিষ্ট গৃহর শিলান্যাস করেছি, তার কার্য ক্ষিপ্রগতিরে চালিছি। সেইপরি রায়রমপুর মোহলডিয়া ঠারে NH220 র বাইপাস রোডর আবশ্যক লা তাহা মধ্য জোরসোরে চালিছি। বন্ধুগণ, দেশর প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করিবা দিনরু আদরণীয় মোদিজী অনেক গুড়িয়ে দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ নিয়ে আসছন্তি। মোদিজী আপন নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সবুঠারু অধিক সময় ধরি দেশকু নেতৃত্ব প্রদান করিবার গৌরব অর্জন করিছন্তি। এই ঐতিহাসিক সফলতা পাই মু দেশবাসীঙ্কর তরফরু প্রধানমন্ত্রী মোদিজীঙ্কু হার্দিক শুভকামনা দেউছি। নিজ ভিজন ও কার্য মাধ্যমে আহুরি অনেক দিন যায় আপন দেশবাসীঙ্কর সেবা করন্তু তথা ওড়িশার 2036 এবং দেশর 2047 মসিহা সুদ্ধা ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করিবার সংকল্পকে সাকার করন্তু এহা মোর আন্তরিক কামনা। প্রধানমন্ত্রীক দূরদর্শী প্রচেষ্টার সারা দেশে স্বচ্ছ ভারত মিশন আরম্ভ হয়েছিল। দেশবাসীঙ্কু অনায়াসে উন্নত স্বাস্থ্য সেবা যোগাই দেবা লক্ষ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রতি ঘরকু পাইপ যোগে জল যোগাণ নিমন্তে হার ঘর নল সে জল যোজনা চাষী ভাই ভাণীকে সশক্ত করা প্রধানমন্ত্রী কিষান যোজনা এপরিকি 80 কোটি ঊর্ধ্ব দেশবাসীঙ্কু খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আদি অনেক গুড়িয়ে দৃষ্টান্তমূলক যোজনা কার্যকরী হেউছি। দেশবাসী এসবু যোজনার সুফল লাভ করছু। প্রধানমন্ত্রীকর প্রভাবশালী নেতৃত্ব যোগু অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে ভারতর সম্মান বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে কি নাই? কোভিড মহামারী কালে ভারতর পরিচালনাগত পারঙ্গমতা সারা বিশ্ব দেখিছে। এই মহামারী সময়ে ভারত কেবল দেশবাসীঙ্কর টিকাকরণের সফলতা লাভ করেছিল তা নুহে, পৃথিবীর অনেক দেশকু মধ্যে টিকা যোগাই পারিছিলে। পৃথিবীর যেতবে যেউঁটি কিছু দুর্বিপাক পড়ুছি ভারত তাহা জাণিবা মাত্রে প্রথমে যাই সহায়তা প্রদান করুছি। আজ বিশ্ব যেতবে যুদ্ধজনিত অশান্তি এবং অস্থিরতা মধ্য দিয়ে গতি করুছি, ভারত নিরন্তর ভাবে বুঝাবণা অশান্তির পক্ষরে হয়ে বিশ্ববাসীঙ্কু বার্তা দেইছি। যুদ্ধ নুহে, আপোষ আলোচনা মাধ্যমে হি সমস্যার সমাধান সম্ভব হব। ভদ্রমণ্ডলী, ওড়িশারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ক নেতৃত্বে পরিচালনা সরকার 2 বর্ষ পুরি যাইছি। এথিপাই মু শ্রী মাঝীঙ্কু বহুত বহুত শুভেচ্ছা জণাউছি। মাঝি মহোদয়ঙ্ক নেতৃত্বে ওড়িশারে ভিত্তিভূমির সামগ্রিক বিকাশর ধারা অব্যাহত রয়েছে। বিগত 2 বর্ষে শিল্পায়ন ক্ষেত্রে ওড়িশা বিশেষ অগ্রগতি হাসল করেছি বলে জানি খুশি হলি। ওড়িশাকে শিল্পবহুল রাজ্য ভাবে গড়ি তোলা মুখ্যমন্ত্রী শ্রী মাঝীঙ্কর তৎপরতা প্রশংসনীয়। রাজ্যের নারী সশক্তিকরণ উপরে ওড়িশা সরকার উপযুক্ত ধ্যান দেওয়া পরিলক্ষিত হয়েছে। সুভদ্রা যোজনা এর এক উত্তম উদাহরণ। উভয় কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক মিলিত চেষ্টায় ওড়িশার জনজাতি বর্গর কল্যাণ ও উত্থানের নূয়া পর্যায়ে আরম্ভ হয়েছে। এই কর্মরে রাজ্যর অতিরিক্ত 2টি বর্গর লোককে জনজাতি তালিকাভুক্ত করা যাইছে। প্রধানমন্ত্রী বন্ধন যোজনা মাধ্যমে 90 অধিক লঘু বনজাত দ্রব্য উপরে সর্বনিম্ন সহায়তা মূল্য বা MSP প্রদান, মাইক্রো ক্রেডিট স্কিম মাধ্যমে স্বয়ং সহায়ক গোষ্ঠ জনজাতি বর্গর সভ্যমানঙ্কু ঋণ প্রদান, আদিবাসী মহিলা সশক্তিকরণ যোজনায় অনুসূচিত জনজাতির মহিলাকে কম সুদহারে ঋণ প্রদান আদি প্রক্রিয়া জারি রয়েছে। সেইপরি আদিবাসী ভাই ভীমানঙ্কু সিকিল সেল আনিমিয়া রোগরু মুক্ত করিবা পাই রাষ্ট্রীয় মিশন কার্যকরী করা যাইছি। আদিবাসী পিলামানকু ঋণাত্মক শিক্ষা প্রদান পাই বহু সংখ্যক একলব্য আবাসিক বিদ্যালয় মানে প্রতিষ্ঠা করা যাইছি। অনেক বিদ্যালয় মধ্য আজি নির্মাণাধীন অছি। PBTG ভাই ভীমানঙ্কু কল্যাণ নিমন্তে প্রধানমন্ত্রী জনমন যোজনা এক অতি গুরুত্বপূর্ণ অভিযান অটে। আদিবাসী বহুল অঞ্চলরে বিজুড়ি সংযোগীকরণ সাঙ্গকু

পঞ্চ এলাকায় ইন্টারনেট সুবিধা উপলব্ধ করা যাইছে। আদিবাসী গঞ্জঞ্চল সামাজিক ভিত্তিভূমির বিকাশ নিমন্তে ধরতী বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ যোজনা কার্যকরী হেউছি। আদিবাসী অঞ্চল সামগ্রিক বিকাশ বিশেষ করে আদিবাসী বর্গর বিকাশ মাধ্যমে অন্তর্দ্বয় লক্ষ্য হাসল নিমন্তে সমস্ত প্রকার উদ্যম অব্যাহত রয়েছে। এতে উভয় কেন্দ্র ও রাজ্য সরকারকে মু বহুত বহুত ধন্যবাদ দেউছি। সুধিপর্যন্ত আদিবাসী জীবনশৈলী প্রকারান্তর প্রকৃতি অনুকূল জীবনশৈলী হি ভারতীয় সংস্কৃতির বিশেষতা। আজি সংস্কৃতির মাটি পানি পবন সমুদ্র আকাশ সূর্য চন্দ্র গ্রহ তারা সমস্ত দেবতার আখ্যা দিয়া যাইছে। জনজাতি বর্গর লোকে প্রকৃতিক সম্মান জনাই প্রাকৃতিক সম্বলর সর্বনিম্ন ব্যবহার করে সবুবেলে প্রকৃতি পরিবেশ ও জঙ্গল সুরক্ষার বার্তা দিয়ে আসছেন। আমি আদিবাসী ভাই ভীমান জীবনশৈলী শিক্ষা লাভ করে যেতে সম্ভব কম

তুমি হি সকালের বন্দনা প্রভু, তুমি হি সঞ্জর আলতি। এই ভক্তি ভাব মনরে রাখি ঈশ্বরঙ্কু স্মরণ কলে তাঙ্করি কৃপা সে অজাড়ি দেইথান্তি ভক্তঙ্ক উপরে। ভক্তর ভক্তিরে আছে সেই শক্তি যাহা ঈশ্বরঙ্কর নিকটতর করাইথায় আমকু। ভক্তির মার্গ হেউছি শ্রেষ্ঠ মার্গ, ঈশ্বরঙ্কু পাইবার সবুঠারু শ্রেষ্ঠ আর সরল মাধ্যম। প্রভুঙ্কর নাম নেইগলে হি ভক্তটির জীবন ধন্য হয়ে যায়। তেণু আসন্তু এই নূয়া সকালে প্রভুঙ্কর নাম জপ করি, নাম গান করি আজির এই পবিত্রকু, এই পবিত্র মুহূর্তকু আহুরি পবিত্র করে নেওয়া।

ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধু, শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেডিও কানেক্ট দিল সি দিল ডাক মুকয়াল আপনার মানক সাথে আছে নুয়া সকালের নুয়া বার্তা আজ আমাকে আগকু বড়িবার প্রেরণা বি দউছি নুয়া সকাল আমাকে এই বার্তা দিয়ে যে গতকালির ভুল কু আমি ভুলি যা আউ আগকু বড়িবা উচিত আউ এটা বহুত জরুরি জীবনের যেতে বি বাধা বিঘ্ন আসুনা কাহিকি আমি নুয়া উদ্যম আউ নুয়া আত্মবিশ্বাস সহিত সেগুড়ি সামনা করে পারিবা সেতবে যেতবে আমি মানে আমার পাস্ট কু ছাড়িকি আমার অতীত কু ছাড়িকি বর্তমান বঞ্চিবা আউ আগকু বড়িবা শিখিবা সূর্য তো প্রত্যেক দিন উদয় হুয়ান্তি যেমতি সে প্রত্যেক দিন উদয় হয়ে নিজ কাম করন্তি সেমিতি আমি বি নিজ দায়িত্ব প্রতি সচেতন হওয়া আবশ্যক এই বিষয়ের মানে এই বিষয়ে বার্তা দিয়ে থাকে গোটে নূয়া সকাল আমাকে নূয়া সকাল যে আসে সেতবে কিছু না কিছু নূয়া বার্তা নিয়ে আসি থাকে আমার

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাক মুকোয়াল আপনার সাথে আছে। ওয়েল মর্নিং মেলোডি কার্যক্রম চলছে, আউ গোটে নূয়া সকালর নূয়া বার্তা কু আমি বুঝবাক চেষ্টা করুছে। সকাল আমাকে সময়ের মূল্য বুঝাই থাকে, যে সকাল কু সঠিক ভাবে ব্যবহার করে পারন্তি বুঝি পারন্তি সেমানে দিন সারা অধিক কার্যক্রম কার্যক্ষম রুহন্তি, ফুল এনার্জি সহিত নিজের কামকু বড়িয়া সে করে পারন্তি, যোটা কি আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য পাই বহুত উপকারী হয়ে থাকে। সকালর নীরব পরিবেশ আমাকে আত্মচিন্তন করা পাই আ আত্মবিকাশ করা পাই সুযোগ মধ্য দেই থাকে। সেইতিপাই তো কোহাযায় যেতবেলে নূয়া সকাল আসে সে কিছু নূয়া বার্তা নেই আসে, নূয়া কিছু আশা নেই আসে, নূয়া কিছু প্রেরণা নেই আসে।

0: শ্রোতা বন্ধু টিউন করছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক সদল সে দিল তাক রে কোয়াল আপন মানক সাথে আছি ডায়াল ইন লাইভ প্রোগ্রাম আরম্ভ হয়ে যাইছি এবং বর্তমান আজি দিনর ফার্স্ট কল টি বি মো পাখ গাস যাইছে দেখিবা কি কল করছেন হ্যালো
1: নমস্কার
0: কি কুতলে
1: প্রশান্ত কুতলে রাজন কটকরে
0: কিমতি আছন্তি
1: বহুত ভাল ম্যাম আর আপনি আজ সকালে এই গীতটা যে বাজেছিল এইটা হচ্ছে মোর মানে সব মানে ফেভারিট গীত ভিতর গোটে
0: আচ্ছা
1: আর আপনি এমনি যে সুন্দর ভজন ঘণ্টাঘর নিয়ে আসছিল যে আর গোটে কথা মু ইয়ে করি যে বাবা ভক্তির ঘণ্টাঘর যদি সে জিনিসটা বিক্রি কোটি হচ্ছে ম্যাম
0: সেই জিনিসটা বিক্রি কাইকি নিহাতি নিহাতি আপন পুরা ভালসে বুঝি
1: যাইছন্তি সুন্দর বাতাবরণ সকাল ক্রিয়েট করতিবার আপনকো অশেষ ধন্যবাদ
0: আপনকো মধ্যে বহুত ধন্যবাদ আপন শুনুছন্তি আপনকো ভাল লাগুছি বলি ফিডব্যাক বি

0: শ্রোতা বন্ধু শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক আও মো আপনক কোয়াল আপন মানক সাথি রে আছি ডাইলিন লাইভ প্রোগ্রাম চলছি আও সবড বড়িয়া কথা হলা কি আজি আপনক মোকা মিলিছি আপনক পছন্দর গীত বিষয়ে কহিবার এমতি কিছু গীত থাকে যোটা আমকু মন দুঃখ থিলে সেথিরু মুক্তি দেই পারে এমতি কিছু গীত থাকে যাহা আমকু আত্মবিশ্বাস দেই থাকে এমতি কিছু গীত মধ্য আছি যাহা আম মনর কথাকু আম সাথীঙ্ক আগরে অতি সরলরে কহি দেই পারে তেনু করে গীতর তো বহুত প্রকারর ফিলিংস রহিছি তা ভিতরু এমতি কিছু গীত বি আছি যাহা আমকু জীবনরে প্রত্যেক মুহূর্তরে শুনিবাকু ভাল লাগে তো সেমতি গীতটি আপনক জীবনরে কোন আউ কোউ গীতটি আপনকু এতে খুশি দিয়ে কি বারম্বার আপন তাকু শুনিবাকু পছন্দ করন্তি আপনক মনর পরিবর্তন করিবারে সে সাহায্য করে সে বিষয়ে আজি আমি কথা হচ্ছে বর্তমান দেখিবা কি আছেন ফোন লাইনে
1: হ্যালো ম্যাম নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কোথলে
1: ম্যাম মু প্রফুল্ল প্রধান কৌচি কুমার পাল মাণিয়া মন্ডল
0: আচ্ছা কেমতি অছন্দি
1: ম্যাম বহুত বড়িয়া আছি
0: আ কোন গরম কেমতি হইছে
1: ম্যাম আজ তো দিকে পাগ পুরা ঠান্ডা কুল কুল লাগুছি কিন্তু কালি 10টা 11টা আমার

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তাক সো দিল সি দিল তাক রে আপনক কোয়াল আপনক সাথী রে আপনক পাখরে রছি এবং বর্তমান সময় হই যাইছি রেইনবো এসএমএস কার্যক্রম র তো শুনিবা আপনক পছন্দর গীত যদি শুনিয়া পাই চাহুছেন মো পাখক মেসেজ করি পারিবে নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটর লেখন্তু এফএমআরসি স্পেস দে লেখন্তু আপনক না আও ঠিকনা স্পেস দে লেখন্তু ফিল্ম বা অ্যালবম র না স্পেস দে লেখন্তু গীত র না পাঠিয়ে দিয়ন্তু আমার নম্বর 09495963210 কো

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসি তেল তাক সো রেইনবো এসএমএস কার্যক্রম চলছে আজ পরবর্তী মেসেজ টি লিখুছেন জিতেন্দ্র নিয়ালি মাধব রু শুনিয়া পাই চাইছেন ওড়িয়া অ্যালবম গীত হি প্রিয়তমা তো যদি আপনার চাহিদা নিজ পসন্দর গীত শুনিয়া পাই মতো হোয়াটসঅ্যাপ রে মেসেজ করে পারিবে 8895254200 হেউছি হোয়াটসঅ্যাপ নম্বর

শ্রোতা বন্ধু, আমার পরবর্তী মেসেজ তো আসি নথিলা, কিন্তু আমার আজি ডাইল ইন প্রোগ্রাম রে জনে বন্ধু মতে রিকোয়েস্ট করিলে, যেহেতু তাঙ্কো এসএমএস করি আসুনি, তেনু করি সে রিকোয়েস্ট করিলে তাঙ্কো পছন্দর গীতটি প্লে করিয়া পাই, তেনু করি মু প্লে করে দউচি। প্রকাশ চন্দ্র সাহু সালিয়া সাহি ভুবনেশ্বর রু রোতে রোতে হসনা শিখো এই গীতটি সে শুনিয়া পাই রিকোয়েস্ট করিলে, মু তাঙ্কো পাই গীতটি প্লে করে দউচি। এনজয় করন্তু।